0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
3: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়। In association with RadioBanglaNet.com, বাঙালির গান বাঙালির প্রাণ, কথার ফাঁকে চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
4: শুনছেন RadioBanglaNet.com, বাংলার গান বাঙালির প্রাণ।

ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে অ্যাঞ্জেল অফ ভিক্টোরির নাম। তো অ্যাঞ্জেল অফ ভিক্টোরি ব্যাপারটা ঠিক কি, যদি আপনি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে গম্বুজটি তার উপরে একটি পরী রয়েছে যার দুটি ডানা বাতাসে ছড়ানো রয়েছে এবং হাত দুটোতে ধরা আছে একটি বাঁশি। তো হাওয়া যেই দিকে বয় সেই পরীও কিন্তু সেদিকে ঘুরে যায়, তার কারণ পরীর একদম অর্থাৎ পরীর স্ট্যাচুর ঠিক নিচে বল বেয়ারিং লাগানো রয়েছে। অনেক আগে শোনা যায় যে যে বাঁশিটি ছিল সেই বাঁশিটি থেকে নাকি সুরও বেরোতো, কিন্তু পরবর্তীকালে সেই বাঁশি থেকে সুর বেরোনো বন্ধ হয়ে গেছে, যদিও পরীর ঘোড়া কিন্তু এখনও পর্যন্ত থামেনি এবং তাকেই বলা হয় অ্যাঞ্জেল অফ ভিক্টোরি। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে আমাদের হারানো সুরের আড্ডার আসর জমে আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

ভিক্টোরিয়া মেমোরিয়াল বেশ বড়সড় একটি জায়গা জুড়ে অবস্থিত। সেখানে রয়েছে বড় বড় পুকুর, পার্ক, উদ্যান ইত্যাদি। কিন্তু তার সঙ্গে আরও কিছু জিনিস রয়েছে যেগুলো কিনা এক কথায় অনবদ্য। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন হারানো সুর, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে। তো যে কথা বলছিলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের চারপাশে রয়েছে কিছু দুর্দান্ত স্ট্যাচু, কিছু স্কাল্পচার। সেই সমস্ত স্ট্যাচুর মধ্যে প্রেজুডিস অ্যান্ড জাস্টিস থেকে আরম্ভ করে মাদারহুড ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর স্ট্যাচু রয়েছে, এবং সেই সমস্ত স্ট্যাচু এক কথায় শিল্প নৈপুণ্যের এক উন্নতির বার্তা এখনো পর্যন্ত বহন করে চলেছে। তো রেডিও বাংলানে ডট কমে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন হারানো সুর, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: ছবির মতো দেশ, ছবির মতো পাহাড়ি দেশ ভুটান। আর সেই ভুটানেই একেবারে ভারতের আসাম সীমান্তে রয়েছে আরও একটা ছবির মতো যেন রূপকথার দেশ, জেলেফু। আর এই জেলেফুকেই এবার গড়ে তোলা হচ্ছে জেলেফু মাইন্ডফুলনেস সিটি, বা যার পোশাকি নাম জিএমসি। সেইভাবে এর মূল উদ্দেশ্যটা ভুটানকে পরবর্তী প্রজন্ম, পরবর্তী শতাব্দীতেও সমান প্রাসঙ্গিক রাখা, রেলিভেন্ট রাখা। এর সঙ্গে ভুটানের যেটা এত বছর ধরে, বছরের পর বছর ধরে চলতে আসা যে ভ্যালুজ, যে কালচার, যে সংস্কৃতি, তাকে ধরে রেখেও আধুনিক সভ্যতা, প্রযুক্তি এর সঙ্গে তাল মিলিয়ে এবং দুটোর মধ্যে একটা সাযুজ্য এস্টাবলিশ করে কীভাবে ভুটানকে এগিয়ে নিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মের জন্য, আগামী শতাব্দীতে, সেই উদ্দেশ্যেই ভুটানের রাজা তার স্বপ্ন, তার দেখা যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গড়ে তোলা হয়েছে একটা পরিকল্পনা। সারা বিশ্ব থেকে বিশেষজ্ঞদের এনে যুক্ত করা হয়েছে এই একটা স্বপ্নের প্রকল্পের সঙ্গে। কী আছে সেই প্রকল্পে এবং আলটিমেটলি কী হয়ে উঠবে, কেমন হয়ে উঠবে এই জিএমসি বা জেলেফু মাইন্ডফুলনেস সিটি, এর রূপকথা এর সমস্তই আমাদের শুনিয়েছেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী, যিনি বর্তমানে এই জিএমসির গভর্নর, ডক্টর লোটে জেরিং। কী তিনি বলেছেন এক একান্ত সাক্ষাৎকারে আমরা শুনে নেব এই জিএমসির একেবারে বলা যেতে পারে গোড়ার কথা এবং জিএমসি কীভাবে গড়ে উঠতে চলেছে তার কথা। একটা ছবির দেশে আর একটা ছবির দেশ গড়ে ওঠার কাহিনী, যেটা অনেক সময় হয়তো মনে হবে কল্পকাহিনী, কিন্তু যা ধীরে ধীরে হয়ে উঠছে বাস্তব। আগামী কয়েক বছরের মধ্যেই বাস্তবায়িত হবে, কিন্তু সেখানেই থেমে থাকবে না। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, একটা কন্টিনিউয়াস প্রসেস, যেখানে যেরকম সময় এগোবে সেই রকমই এগোবে জিএমসি। আমরা শুনে নেব ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে কি বলেছেন তিনি।
1: ভুটান, সো মে আই আস্ক ইউ, হোয়াট ওয়াজ দ্য ট্রিগার বিহাইন্ড গেটিং ইন টু সাচ এ প্রজেক্ট, দ্যাট সেটিং আপ অফ দিস নিউ কাইন্ড অফ টাউন সিটি প্রজেক্ট হুইচ ইজ কল্ড জিএমসি? সো হোয়াট ওয়াজ দ্য ট্রিগার, হোয়াট প্রম্পটেড ইউ টু গেট ইন টু দিস?
2: Well, it would be very difficult to sum up the answers to this question. We all know, how the world has gone through since COVID times, post-COVID times, and even nowadays, through all the geopolitical turmoil. And then the vision of GMC actually has emanated from His Majesty's own, I would say, heart, single heart. And knowing His Majesty very well, I can only tell you that it must have taken decades for him. If not, he must have thought about it even before he became the king. This is how normally the monarchs of Bhutan always function. By the time public comes to know about it, he or the family would have given 110 thoughts, probably would have consulted a lot of experts, inner circle, friends and advisors. But by the time we knew, it was a formed idea, and it is basically to make sure that Bhutan remains relevant in 21st century and onwards. So Bhutan had always been an independent, never colonized country. We are traditionally rooted. We take a lot of pride in being Bhutanese. By the same time, not being able to keep pace with the changes in the world, needs of the hour, and meeting the expectations of well-educated Bhutanese youth is what His Majesty has realized. Then His Majesty came up with this wonderful idea of two system, one country, basically to solve our current issues, make Bhutan relevant to the world, and be a chapter for reference by the world.
1: So how do you define, or what according to you should be the concept of this mindfulness city or mindful prosperity?
2: At the very surface, everybody tends to link mindfulness to meditation or meditation practices alone. Mindfulness is not just meditation. Mindfulness is not just spirituality. Actually, mindfulness is to be aware in all the decision making that we take on the long-term consequences, long-term needs of an individual, long-term needs of a family, a community, and long-term needs of a country. That is the core message of the mindfulness city, to be mindful of about our needs and our future, the path that we have to go. And then as we chart our journey along this path, to be mindful about what everybody calls it, sustainability. Well, the word sustainability is easily used, and you see that in all the documents, but you don't see that physically in many countries or many cities that are economically vibrant. So when we say mindfulness city or GMC, it means to say that the economic growth, the environment sustainability, the cultural traditional preservation, and human well-being, all these to advance side by side, not at the cost of each other. So mindful prosperity is basically to say that that we must gain material wealth without losing our identity, without losing our social cohesion. So that is, in a nutshell, what His Majesty intends behind this GMC, the mindfulness city. So I call it in a little different way. As a surgeon, please allow me to be a little candid here.
1: Yes, sure.
2: When I say mindful, I mean to say it is not only to enrich one's bank accounts, it is to enrich people's lives.

0: What if your organization finally had complete control not just over every IT asset, but over governance and optimization across your entire digital ecosystem? With Etos Services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspur team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায়।

0: সাথে তুমি
1: খো দিল লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্স বেরির কাছে হাক্কা গার্ডেনে অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি নাও সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: শুনছেন রেডিও বাংলানেট.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

বাবার খুব শখ ছিল উকিল বন্ধুদের বাড়িতে ডেকে এনে আসর বসাতেন, আর সেই আসরে ঘুম থেকে টেনে তুলে আমাকে বলতেন, খোকা ওরে খোকা, শুনে দে সকলকে অশোক আর দেবিকার ওই গানটা তাড়াতাড়ি। আর আমি সেই আসরে গান শুনিয়ে পেয়েছি কত সম্মান, কত ক্যাশ, কত কড়ি। তখন আমি কি গান গাইতাম জানেন?

ছোটবেলার কিশোর এখন কিশোর কুমার, হারিয়েছে গাঙ্গুলি। বুঝলেন না? বোঝাচ্ছি, আমি গায়ক হলাম, খুব নাম হলো। আমি অভিনেতা হলাম, আরো নাম হলো। আরে কায়র, নিকলতা কিউ নহি বাহার, পূজা কর উস ঔরত কি জো তেরে জুতে খোলনে মে আপনা স্বর্গ সমজতি হ্যায়, মগর তু তো উস ঔরত কি পূজা কর রাহা হ্যায় জিসকে জুতে তুজে খোলনে পড়তে হ্যায়। হঠাৎ হঠাৎ আমার জীবনের আকাশে উঠলো ঝড়, ঝড় না ঝড় না, কর আয় কর আয় কর আমায় করলো দেশান্তর সংসার।

গুরুদক্ষিণার প্রণাম থেকে সোজা চলে এলাম স্বপ্নের দেশে। নমস্কার, আর অনেক অনেক অনেক ভালোবাসা জানাই প্রবাসের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা রেডিও বাংলা নেটের সমস্ত শ্রোতাকে। আমি শুভায়ন, আপনি শুনছেন আপনার প্রিয় অনুষ্ঠান আড্ডা জাংশন, আড্ডা আর গানে গানে সারাক্ষণ। আজকের আড্ডা শুধু একটি জন্মদিন উদযাপন নয়, আজকের আড্ডা এক বিস্ময় মানবকে ঘিরে, এমন একজন শিল্পী যাকে কোনো একটিমাত্র পরিচয় বেঁধে রাখা যায়নি। জিনিয়াস অনেকেই হন, কিন্তু জিনিয়াসদের মধ্যেও যারা কিংবদন্তি হয়ে ওঠেন তারা জন্মান শতাব্দীতে হয়তো এক আধজন। তিনি গায়ক, অভিনেতা, সুরকার, প্রযোজক, পরিচালক, লেখক, কমেডিয়ান, আবার নিজের জীবনের একমাত্র সংজ্ঞাহীন কবিও। মনে হচ্ছে না একই অঙ্গে এত রূপ? এক্স্যাক্টলি তাই, যার গানে দশকের পর দশক কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুয়াহাটি থেকে গুজরাট জাস্ট বুঁদ হয়েছিল, যিনি ভালোবাসার আগুন চালিয়েছিলেন মনের ময়ূর মহলে, যার দীপ নেভানো রাতে হাওয়া মেঘ সরিয়ে দেখা দিয়েছিল পূর্ণিমার চাঁদ। আজকের আড্ডা জাংশনে তাকে ঘিরেই সব আলোচনা। নিশ্চয়ই এতক্ষণেই বুঝতে পেরেছেন, বুঝে গেছেন কার কথা বলছি, কারণ তিনি অনুষ্ঠানের শুরুতেই আজ গানে গানে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। ইয়েস, আই অ্যাম টকিং অ্যাবাউট দ্য ওয়ান অ্যান্ড ওনলি এভারগ্রিন ভার্সাটাইল কিশোর কুমার। এই যে উপমাগুলো দিচ্ছিলাম সব কিন্তু তার গানের লাইন থেকে ধার করা, সেই সব থাকবে আজকের প্লেলিস্টে। তবে শুরুতেই পরপর শুনে নেব তিনটে গান, যার মধ্যে স্বপ্ন আছে, পাহাড়ি বাতাস তো আছেই, টয় ট্রেন আছে, আছে মিলনতিথির পূর্ণিমার চাঁদ, আর রয়েছে রাজেশ খান্নার চোখে ভবিষ্যতে স্টারডমের প্রথম।

0: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Ethos Services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.ethoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানি সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

সালটা 1929, চৌঠা আগস্ট। মধ্যপ্রদেশের খণ্ডোয়ায় জন্ম নিয়েছিলেন আভাস কুমার গাঙ্গুলি। পরে পৃথিবী তাকে চিনল কিশোর কুমার নামে। তার বড় দাদা অশোক কুমার তখন বম্বে টকিজের এক বড় নাম। সেই সূত্রেই আভাসের মুম্বাই যাত্রা। কিন্তু মজার কথা, তিনি প্রথমে নায়ক হতে চাননি, মন পড়েছিল সেই গানেই। তবুও অভিনয়ে গান হাসি দুষ্টুমি সব মিলিয়ে মানুষটা নিজেই হয়ে উঠল এক চলন্ত সিনেমা। আর ভাবুন তো, যিনি কখনো দীর্ঘদিনে সেই প্রচলিত গুরু শিষ্য পদ্ধতিতে তালিম নেননি, তিনি পরে হয়ে উঠলেন ভারতীয় প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে ভার্সেটাইল কণ্ঠগুলোর মধ্যে একজন। তার প্রথম শুরু রেডিও, গ্রামোফোন আর কেএল সাইকেলের গান দিয়ে। কিন্তু সে অনুকরণ ভেঙে জন্ম নিল এক নিজস্ব কণ্ঠস্বর, একেবারে আলাদা, দুষ্টু মিষ্টি প্রাণোচ্ছল, কখনো আকুল, কখনো পাগল, কখনো শিশুর মতো নির্ভেজাল। আজকের এই বিশেষ পর্বের নাম তাই আমরা দিয়েছি চিরকিশোর। এই যে গানগুলো শুনলেন, এটাকে শুধু একটা রোমান্টিক হিট বললে ভুল হবে। এই গান আসলে বাংলা ও হিন্দি ছবির প্লেব্যাক ল্যান্ডস্কেপে বদলে দেওয়া এক মুহূর্ত। 1969 আরাধনা ছবির গানগুলো কার্যত কিশোর কুমারকে নতুন করে প্রতিষ্ঠা করে দিল। আর আগে মোহাম্মদ রফি ছিলেন পুরুষ প্লেব্যাক সিঙ্গিংয়ের সবচেয়ে বড় নাম, কিন্তু আরাধনার পর রাজেশ খান্না আর কিশোর কুমারের যুগলবন্দি যেন হিন্দি সিনেমায় নতুন প্রেমের অভিধান লিখে দিল। মেরে স্বপ্ন কি রানীর শুটিংয়ে রাজেশ খান্না জিপে, শর্মিলা ঠাকুর টয় ট্রেনে, রোম্যান্সটা যেন চলন্ত পাহাড়ি একটা পোস্ট কার্ড। আরাধনার আরেকটি গান রূপ তেরা মাস্তানা কিশোর কুমারকে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এনে দেয়। গানটি সুর করেছিলেন এস ডি বর্মন, আর সহায়কের ভূমিকায় পালন করতে দেখা যায় আর ডি বর্মনকে। কিশোর কুমারের গলায় প্রেম, কখনো কিশোর বয়সের উচ্ছ্বাস, কখনো প্রৌঢ় আবেগ, আবার

কখনো ঝড়ের আগের নিস্তব্ধতা এনে দিয়েছে, আর সেই কারণে তিনি আলাদা এবং তার গানের সময়ের সীমানা কখনো বাঁধ মানেনি। এবার চলুন এমন এক গানের কাছে যাই যেখানে পূর্ণিমার আলো, নিস্তব্ধ রাত আর প্রেম মিলেমিশে একাকার হয়ে তৈরি হয়েছে এক অনন্ত আলো ছায়ার কেমিস্ট্রি। যে গান আজও বাজলেই মনে হয় রাতটা যেন একটু বেশি জ্যোৎস্নাময় হয়ে উঠলো।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদ জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com ওয়েব তরঙ্গে
3: শুনছেন radiobanglanet.com বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

রাজেশ খান্না ও কিশোর কুমার যেন দুটো শরীর একটা আত্মা। আপকি কসম থেকে চিঙ্গারি কই ভড়কে থেকে চলা যাতা হুঁ শুনলেই বোঝা যায় কিশোর কুমার শুধু গান গাইতেন না, দৃশ্যের তাপমাত্রা বদলে দিতেন, সেই ক্ষমতাটা ছিল। একজন প্লেব্যাক সিঙ্গারের কাজ সাধারণত নায়কের ঠোঁটে কণ্ঠ দেওয়া, কিন্তু কিশোরের ক্ষেত্রে ব্যাপারটা উল্টো হয়ে যেত। অনেক সময় মনে হতো নায়ক যেন কিশোর কুমারের গলার শরীর ধার নিয়ে অভিনয় করছেন। রাজেশ খান্না সুপারস্টার ইমেজ তৈরি হওয়ার পেছনে তার ওন চাম তো ছিলই, কিন্তু কিশোর কুমারের কণ্ঠ সেই চামকে যেন কয়েক গুণ ইমোশনাল গ্লো দিয়েছিল, যা দর্শককে একেবারে ব্যক্তিগত স্তরে ছুঁয়ে যেত। ইয়ে শাম মস্তানি থেকে কোরা কাগজ থাইয়ে মান মেরা, জিন্দেগি কা সফর থেকে প্যার দিওয়ানা হোতা হ্যায় মস্তানা হোতা হ্যায়, একটার পর একটা গান যেন রাজেশ কিশোর যুগলবন্দীকে মিথ বানিয়ে দিল বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। একটা ব্যাপার নিশ্চয়ই লক্ষ্য করেছেন, রাজেশ খান্না স্ক্রিনে খুব বেশি নড়াচড়া করতেন না, চোখ মাথা টিল্ট, হালকা স্মাইল, একটু হাতের জেস্টার, আর সেই কম মুভমেন্টের ভিতর কিশোরের কণ্ঠ চলত এক আলাদা মোবিলিটি নিয়ে, ফলে ছবির দৃশ্য যেমন বাইরে স্থির, ভিতরে কিন্তু একটা চলমান নদী। আসলে কিশোর কুমারের গলা ছিল ক্যামেরা ফ্রেন্ডলি, ভয়েস ক্লোজ আপে যেমন কাজ করে তেমনি লং শটেও দুর্দান্ত হিট। চোখের ভাষাকে শব্দে অনুবাদ করার এক অদ্ভুত ক্ষমতা ছিল তাঁর। এবার তাহলে আড্ডা জাংশনের লং শটে চলে যাওয়া যাক, যেখানে চোখ পড়বে নীল নীল আকাশে, আবার অনুভূতি নেব হাওয়ায়, যে হাওয়া মেঘ সরায় ফুলও সরায়। আর তারই ফাঁকে যদি সুযোগ থাকে তাহলে কান পাতবো নিরুপমার সঙ্গে কথোপকথনে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Etos services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
3: দু চোখে দেখি না তোমায়, তবু আছো, তুমি আছো।

কিশোর কুমার মানেই কিন্তু এক অদ্ভুত শব্দের খেলা। তিনি গানকে কখনো সরল পথে হাঁটতেই দেননি। কোথাও হঠাৎ হাসি, হঠাৎ কান্না, হঠাৎ পাহাড়ি ডাকের মতো ইয়োডেল। ভারতীয় চলচ্চিত্র সঙ্গীত জগতে ইয়োডেলিংয়ের জনপ্রিয় করার ক্ষেত্রে কিশোর কুমারের অবদান কিন্তু অনস্বীকার্য। তিনি প্রায় কিংবদন্তির ভূমিকা পালন করেছিলেন আর তার গান একাধিক জনারে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও তার ইয়োডেলিং তার পরিচয়ের অন্যতম সিগনেচার হয়ে ওঠে। কিন্তু মজার ব্যাপারটা কী জানেন, এই ইয়োডেল কখনো গিমিক ছিল না। জিন্দেগি এক সফর হেসোহানাতে ইয়োডেল যেন জীবনের প্রতি এক বিদ্রোহী হাসি। জীবন অনিশ্চিত, কাল কি হবে কেউ জানে না, কিন্তু আজকের বাতাসে চুল উড়িয়ে হেসে নেওয়া যায়। গানটির ভাইবস অ্যাকচুয়ালি মোটরসাইকেলের গতি নয়, এ যেন আমাদের মনের গতি, পাহাড়ি বাঁকের ঝুঁকি আর এক কেয়ার ফ্রি ফিলোসফি। এখানেই কিশোর কুমার আলাদা। একই মানুষ যখন জিন্দেগি কা সফর গাইছেন তখন একাকিত্বের অন্ধকার যেন ফুটে উঠছে স্ক্রিনে, আবার জিন্দেগি এক সফর এই গানটা যখন গাইছেন তখন মনে হচ্ছে যেন দুঃখকে হেলমেট পরিয়ে বাইকে বসিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এই যে লাইফ ইজ ক্রেজি, এই অ্যাটিটিউডটা কিশোর কুমারের সুরের ডিএনএ। চলুন না সেই কথা ভেবেই তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে এবার জীবনের হাইওয়েতে একটু উড়ে যাই। হিসেব নিকেশ অভিমান না পাওয়া সব কিছু কিছুক্ষণের জন্যে দূরে সরিয়ে রেখে শুধু বেঁচে থাকার আনন্দটাকে একটু অনুভব করি, কারণ দিনের শেষে এত হাসি এত কান্না এত গল্প এত পথ চলা মিলেই তো জীবন। যাক না যেদিকে যেতে চায় প্রাণ।

0: সাজিয়ে নিচ্ছি গোটা সমাজ, মদ্যপানের বিরুদ্ধে যারা তাদের মাথায় পড়ুক বাজ।
1: হোয়াট?
2: ইয়েস,

দত্তকে একবার নাকি কার্যত গীতিকার বন্দি বানিয়েছিলেন কিশোর কুমার, তবে সেই বন্দি দশার ফলেই জন্ম নিয়েছিল কিছু অমর বাংলা গান। কিশোর কুমারের আদালতে জামিন মিলত গান শেষ হওয়ার পর। মুকুল দত্ত এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, কিশোর কুমারের সঙ্গে কাজ করা মানেই নতুন কোনো চমক। একবার কিশোর কুমারের একটি বাংলা আধুনিক গানের জন্য জরুরি ভিত্তিতে কথা দরকার, মুকুল দত্তকে ডেকে পাঠালেন। মুকুলবাবু ভাবলেন, ঠিক আছে, যাবো, আলোচনা করব, কথা লিখে তারপর বাড়ি ফিরে আসব। কিন্তু কিশোর কুমারের পরিকল্পনা ছিল আলাদা। মুকুল দত্ত বাড়িতে পৌঁছানোর পর কিশোর কুমার নাকি বললেন, আজ কথা লিখে না দিলে আপনাকে কিন্তু যেতে দেবো না। প্রথমে মুকুলবাবু সেটাকে মজা ভেবেছিলেন, কিন্তু কিছুক্ষণ পর ব্যাপারটা বুঝতে পারলেন, সত্যিই তাকে সারাদিনের জন্য বাড়িতে বসিয়ে রাখা হয়েছে। লুচি, বেগুন ভাজা, ছোলার ডাল, আড্ডা, গল্প, গান, হারমোনিয়াম সব কিছু নিয়ে সুরের পরীক্ষা সব চলছে, কিন্তু বাইরে যাওয়ার উপায় নেই। কিশোর কুমারের যুক্তি ছিল খুব সোজা, আপনি বাইরে গেলে বন্ধুদের সঙ্গে আড্ডা মারবেন, অন্য কাজ করবেন, গান আর হবে না, আগে গান তারপর মুক্তি। শেষ পর্যন্ত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে মুকুল দত্ত কিন্তু সেই দিনই গান শেষ করেন, এবং সেই গানগুলির মধ্যে অনেকগুলোই বাংলা আধুনিক গানের সম্পদ হয়ে যায় পরবর্তীকালে। আসুন শুনে নিই পরপর দুটি গান, যেখানে নদী গিয়ে মিশেছে সাগরে, আর সেই সুযোগে ফাঁক পেয়েই পাখি উড়ে গেছে কোনো এক আকাশে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে। রেডিও

যদি কেউ প্রশ্ন করেন কিশোর কুমার প্লেব্যাক সিঙ্গার হিসেবে বেটার নাকি অ্যাক্টর হিসেবে, আমি বলবো এই প্রশ্নটাই অসম্পূর্ণ, কারণ তার গায়কির ভিতরেই অভিনয় ছিল আর অভিনয়ের ভেতরেই গান। চারটে বাংলা সিনেমায় অভিনয় করেছিলেন, লুকোচুরি, মধ্যরাতের তারা, একটুকু ছোঁয়া লাগে, দুষ্ট প্রজাপতি। আবার ওদিকে 1968 বড়সান ছবিতে কিশোর কুমার একেবারে অন্য মাত্রায় পৌঁছে যান সিঙ্গার এবং অ্যাক্টর হিসেবে। মেরে সামনে ওয়ালি খিড়কি মে এই গানটিতে ছিল সরলতা, হ্যাঁ প্রেমের গান, কিশোর কুমার ডেলিভারিতে ছিল এক অদ্ভুত নাটকীয়তা। তিনি যেন বোঝেন, জানেন প্রেমে পড়া মানুষ একটু বোকা হয়, একটু নাটুকে হয় আর নিজেই নিজের দর্শক হয়ে যায়। আর পড়োশন ছবির লেজেন্ডারি দিক ছিল তার কমেডি টাইমিং, তার ওপর উল্টো দিকে ছিলেন স্বয়ং মান্না দে। কিশোর কুমার যেখানে শুধু কৌতুক করছেন না, তিনি মিউজিক্যাল কমেডি করছেন, রাদার তার গ্রামার তৈরি করছেন, শব্দ বিরতি, মুখের এক্সপ্রেশন, চোখের ভাষা, ছটপটানি সব একসঙ্গে চলেছে। এক জানলা থেকে আরেক জানলায় প্রেমের চিঠি উড়ে যাচ্ছে আর সেই চিঠিতে স্ট্যাম্প হিসেবে লেগে থাকছে কিশোর কুমারের কণ্ঠস্বর। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো, এই মানুষটাই আবার কখনো কখনো এমন এমন গান গেয়ে উঠেছেন, এমন কিছু গান যেখানে হাসির আড়াল সরিয়ে দেখা যায় গভীর আত্মকথন। যে মানুষ সবাইকে আনন্দ দিয়েছেন তিনি মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করেছেন, স্মৃতি কি সত্যিই টিকে থাকে, মানুষ কি সত্যি কাউকে মনে রাখে।

0: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।
2: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প, নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।

0: আলাদা বডি ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন কিশোর কুমার। এখানে একটা মজার ব্যাপার, কিশোর কুমার যখন রাজেশ খান্নার জন্য গান গাইছেন তখন তার গলায় থাকছে ভেলভেটি রোম্যান্স, আবার অমিতাভ বচ্চনের জন্য প্লেব্যাক সিঙ্গিং যখন করছেন তখন আসছে ব্যারিটোনের ভার, একটু সোয়্যাগ, একটু সার্কাইজম, একটু স্ট্রিট স্মার্ট অ্যাটিটিউড। এই মোল্ড চেঞ্জিং ক্ষমতাই তাকে অসাধারণ করেছে, করে তুলেছে তাকে আমাদের কিশোর কুমার চিরকিশোর। ভাবুন এমন একটা গান যেখানে নায়ক আসলে মজা করছেন কিন্তু মিউজিক্যাল স্ট্রাকচার মোটেই হালকা নয়, কিশোর কুমার সেখানে লাইন ধরে ধরে ক্যারেক্টার বিল্ড করছেন, কখনো গুরুগম্ভীর, কখনো পরিহাস, কখনো ফুল থ্রোটেড পারফরমেন্স, এটাই কিশোর কুমারের ম্যাজিক। সত্যি বলতে কি, কিশোর কুমার কখনো গান গাইতেন না, শুধু গান গাইতেন না, গান অভিনয় করতেন, রাতার গানকে অভিনয় করাতেন, আর সেই অভিনয়ের আনন্দই আজও এতটুকু পুরনো হয়নি। চলুন তাহলে একটু দুষ্টুমি, একটু মজার ছলে জীবনের কথাই শোনা যাক, কারণ সব সিংহ জঙ্গলে থাকে না, কেউ কেউ থাকে সঙ্গীত জগতে আমাদের মাথার মুকুট হয়ে।
1: সিং নেই তবু নাম তার সিংহ, ডিম নয় তবু অশ্ব ডিম্ব, সিং নেই তবু নাম তার সিংহ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও।

0: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: শুনছেন radiobangladesh.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: বুঝলে বুঝলে বাবা বলা কান্ত, শিখতে তোমায় হবে হবে ছাড়ব না।
1: হিন্দি গানের আকাশে তিনি সূর্য, কিন্তু বাংলা গানের উঠোনেও কিশোর কুমার আমাদের একেবারে নিজের মানুষ। আর যদি উত্তম কুমার ও কিশোর কুমারের প্রসঙ্গ বা কথা তুলি, তাহলে বলতেই হয় বাংলা সিনেমার ইতিহাসে এক জাদুকরী যুগলবন্দী। একজন পর্দায় আবেগ ফুটিয়ে তুলতেন চোখের ভাষায়, আর অন্যজন সেই আবেগকে প্রাণ দিতেন কণ্ঠের জাদুতে। দুজনেই ছিলেন অগাধ জনপ্রিয়তার অধিকারী, কিন্তু শুধুই পেশাগত সম্পর্ক নয়, তাদের মধ্যে ছিল গভীর বন্ধুত্ব, অফুরন্ত ঠাট্টা তামা, আর ছিল নিখাদ শ্রদ্ধাবোধ। আড্ডায় কিশোর কুমার নাকি অনেকবার দারুণ দক্ষতায় উত্তম কুমারের কথা বলার ভঙ্গি নকল করতেন, উপস্থিত সবাই হাসতে হাসতে লুটোপুটি খেতেন। সবচেয়ে মজার ব্যাপার, মহানায়ক নিজেও সেই অনুকরণ ভীষণভাবে উপভোগ করতেন। এক আচ্চা ছবি নয়, সাবরমতী, রাজকুমারী, অমানুষ, আনন্দ আশ্রম, বন্দি, নিশান এবং মহানায়কের অভিনীত শেষ ছবি অগবধূ সুন্দরী, একের পর এক ছবিতে উত্তম কুমারের জন্য প্লেব্যাক সিঙ্গিং করেন কিশোর কুমার। শোনা যায় একবার মজা করে উত্তম কুমার বলেছিলেন, আমি শুধু অভিনয় করব, বাকিটা কিশোর সামলে নেবে। বাক্যটি হয়তো রসিকতা করে বলা, কিন্তু তার মধ্যেই লুকিয়ে আছে তাদের পারস্পরিক আস্থা এবং শিল্পী সত্তার অদ্ভুত মেলবন্ধন। চলুন এবার ফিরে যাওয়া যাক সেই সোনালি সময়, যখন মহানায়কের মুখে আমরা শুনতে পাই কিশোর কুমারের কণ্ঠ, যা মিলেমিশে একাকার করে বদলে দিয়েছিল তখনকার বাংলা গানের পৃথিবী। দেখি না পৃথিবীটা ঠিক কতটা বদলেছিল তখন।

কিশোর কুমারকে আমরা যতই হাসি খুশি এক্সেন্ট্রিক বলি না কেন, তার ভিতরে কোথাও যেন বাসা বেঁধেছিল এক গভীর একাকিত্ব। অনেক মহান শিল্পীর মতোই তার হাসির আড়ালে লুকিয়ে থাকতো না বলা কিছু গল্প। কই হামদাম না রাহা শুনলে মনে হয় তিনি শুধু গান গাইছেন না, নিজের মনের দরজাটাই খুলে দিচ্ছেন। আশ্চর্যের বিষয়ে গানটির শিকড় রয়েছে তার জীবনের অনেক পুরনো স্মৃতিতে, কিন্তু কিশোর কুমারের কণ্ঠে সেটি হয়ে উঠেছিল একান্ত ব্যক্তিগত নিঃসঙ্গতার দলিল। কিশোর কুমারের বিষাদের গান কখনো চিৎকার করে না, ধীরে ধীরে হৃদয়ের ভেতরে ঢুকে পড়ে, যেন গভীর রাতে কেউ নিঃশব্দে জানলার পাশে বসে আছে আর নিজেই নিজের সঙ্গে কথা বলছে। হাসির শিল্পী যখন দুঃখ গায় তখন সেই দুঃখ আর অভিনয় থাকে না, সেটা হয়ে ওঠে এক স্বীকারোক্তি। চলুন এবার আমরা প্রবেশ করি সেই নীরব ঘরে, যেখানে আলো কম, স্মৃতি অনেক বেশি, আর যেখানে কিশোর কুমার তার মনের সবচেয়ে নিঃসঙ্গ কথাগুলো সুরে বুনছেন, উচ্চারণ করছেন।

আজকের আড্ডার একদম শেষ প্রান্তে এসে কিশোর কুমারের জীবনের এমন এক অধ্যায়ে আমরা পৌঁছই যেখানে শিল্পীর স্বাধীনতা আর ক্ষমতার সংঘাত দাঁড়িয়ে যায়। জানেন তো, কিশোর কুমার নিজেকে নিয়েও ভীষণ মজা করতেন, গানেও সেই ছাপ আছে। ডাকে লোকে আমাকে ক্লাউন গানটি শুনলে মনে হয় তিনি যেন নিজের জীবনের গল্পই বলছেন। সবাই হাসছে, সবাই আনন্দ পাচ্ছে, অথচ ক্লাউনের মনের ভেতরে যে অ্যাকচুয়ালি কী লুকিয়ে আছে তার খোঁজ কিন্তু কারোর নেই। কিশোর কুমারের কাছের অনেকেই বলতেন আড্ডার প্রাণকেন্দ্র ছিলেন তিনি, আর সেই প্রাণকেন্দ্র হয়ে থাকা মানুষটা কখনো কখনো হঠাৎ চুপ করে যেতেন। সেই নীরবতার মধ্যেই যেন জন্ম দিত কই হামদাম না রাহা, দুঃখী মন আমার নয়ন সরসী কেন ভরেছে জলে। আর জীবনের শেষ অধ্যায় ভরে গেছিল আরও অনেক অনুভূতি নিয়ে। 13 অক্টোবর 1987 তিনি আমাদের ছেড়ে চলে যান। একাধিক সূত্রে জানা যায় শেষ রেকর্ডেড গান হিসেবে ফিল্ম ওয়াক্ত কি আওয়াজে বাপিলহাইয়ের এই কম্পিটিশনে গুরু গুরু আজাও গুরু এই গানটি আশা ভোঁসলের সঙ্গে ডুয়েটে গেয়েছিলেন। আর ডেস্টিনি কি অদ্ভুত খেলা, 13 অক্টোবর যেদিন তিনি চলে গেলেন সেদিন ছিল তার বড় দাদা অশোক কুমারের জন্মদিন। যেন পরিবার, শিল্প, জীবন, মৃত্যু সব এক অদৃশ্য সার্কেলে এসে দাঁড়িয়েছে। তবুও কিশোর কুমারের জন্য বিদায় শব্দটা ঠিক মানায় না। তিনি চলে যাননি কবি অলবিদা না কেহনা মেরে গীত ইয়াদ রাখনা, শুধু রেডিও ফ্রিকোয়েন্সি বদলেছেন। আজও কেউ যখন কোথাও প্রেমে পড়ছে বাজছে সেই কিশোর কুমার, কেউ একা হচ্ছে বাজছে কিশোর কুমার, কেউ বাইকে চেপে জীবনের দিকে হেসে ছুটছে বাজছে কিশোর কুমার। তাই চিরকিশোর শিল্পীকে জন্মদিনের প্রণাম জানিয়ে, শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আজকের মতন আড্ডা জাংশন শেষ করব আমি শুভায়ন এমন একটি গানে যেখানে তিনি নিজেই যেন বলে গেছেন, গান মনে রেখো মানুষটাকে না রাখলেও ক্ষতি নেই, কিন্তু আমরা জানি মানুষটাকেও ভুলতে আমরা কখনোই পারবো না। আমি শুভায়ন radiobanglanet.com এর পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সঙ্গে থাকুন, গান শুনুন, আর মনে রাখুন কিছু কণ্ঠস্বরের বয়স পারে না, তারা থেকে যায় চিরকিশোর হয়ে।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবিবাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই ডাকাডাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারো কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলু শোনাবে।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। চল রাস্তা।

0: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহার পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি, আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসি, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়, তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুক্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম, আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে, তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তক্ষণি সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাইডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলব। আর ঠাকুরদা ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে। আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি। মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার। কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর, বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট .com। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গী একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গীর অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গী এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলা নেট .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক, যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: পাপা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায়

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো প্রবাসী মন @radiobanglanet.com।

আরও BSIMON @radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কি কি দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যিশু খ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো, পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা net.com এবং আমি আছি ক্লুব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তা এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হল বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনব এই ভ্যাটিকান সিটির গল্পকথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট.com মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকতো একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, ব্রেকের পর ফিরে আসছি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: কোনদিন লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীনগ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী, রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দি গঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল।

নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধ অন্তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তিপ্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে দি।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো, কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরত এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বগ্গা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাঁচ ছাঁদিয়ালে বগ্গায়।

কিভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া, আরে ওই ছোড়া মল যা, আটটা তো তোর কি সবার বাবুটি দানের গে মেকে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

0: কাটি চাঁদি আল মোমবাতি বক্কা আকাশে কুটির ঝাঁক মাটিতে অবজ্ঞা
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর ১৯৩৯ থেকে ১৯৪১ সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট ৮০০। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ। এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষাই ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। ২৫০০-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না। এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা .com মন যখন নিরুদ্দেশ।
1: কালো আকাশে ভালো জো নাকি।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি। শুনতে ভুলবেন না প্রবাসী মন, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

0: তোর পাশে।
1: ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইটালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাব? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়। আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সবকিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালি আনার টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যিশুখ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকায় সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘটটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হাইরোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকে দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতো সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেইসবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্টিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্টিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমেনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অব দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলোর নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে 2 গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় 2 গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: শতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31 আগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউজ। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিভিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু

কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম, মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com। মন যখন

আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না। ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,

0: আমি শ্রী শ্রী ভজ হরি মান্না, আমি শ্রী শ্রী ভজ হরি মান্না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in। দেশির সঙ্গে আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবিবাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই ডাকাডাকি নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারোর কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলু শোনাবে।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: চল

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অশ্রু গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি। বকুল কেবল দলিত করেছি আলসে, ছিলাম যখন নীলীন বকুল শয়নে। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়, তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

শুক্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে,

চিনবে কি আমাকে? তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম, 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলা নেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন, তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাই ডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলবো। আর ঠাকুরদা ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশীর মরণদশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহাদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া, তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ, সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি এত উজ্জ্বলতা, আর তারা সবাইকে আবিষ্কার করেছে এক নরেশকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা গলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে, তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার, হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছো একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে, মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয় নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূঢ়ের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতের সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখে, এখনো কোনো ইউরোপীয় রসককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ল, স্বপ্ন আমার ফুরল, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বুর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর, বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: ছিল যে সেটা
1: ছিল কোথায় গেল
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: বাবা
0: কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায় সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
1: তারপর
0: সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
1: হায় হায়

এমন তো প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার, মানে আপনার বন্ধু সুস্মিতার, আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কি কি দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যীশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা নেট ডট কম এবং আমি আছি গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হলো বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো এই ভ্যাটিকান সিটির গল্প কথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকত একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর ফিরে আসছি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথ পাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধন তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিৎ কিরণে।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরত এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাঠি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স বারো কি তেরো, বয়স বারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স বারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়। সান্দেয়া মাঞ্জায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই

0: কাটি চাঁদিয়াল মোমবাতি বগ্গা আকাশে কুটির ঝাঁক মাটিতে অবজ্ঞা
1: শুনছেন রেডিও বাংলানেট.কম বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে। আর তারপর ১৯৩৯ থেকে ১৯৪১ সালের মধ্যে পোপ দ্বাদশ পিউসের নির্দেশে এই ব্যাসিলাসটা পুরোপুরি উদ্ধার করা হয়। ভ্যাটিকান সিটির জনসংখ্যা জাস্ট অ্যাবাউট ৮০০। এটা পৃথিবীর সবচেয়ে ছোট স্বাধীন দেশ, এছাড়াও সবচেয়ে কম জনসংখ্যার দেশের রেকর্ডটাও এই দেশটার দখলে। এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। ২৫০০-এরও বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায়?

0: কে জানে। সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
1: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোর পাশে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইতালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাবো? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুপড়ে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।
2: রেডিও

যীশুখ্রিস্ট তখনও এই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন, এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।
3: আর

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলা নেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সবথেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকাই সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘরটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হায়ারোগ্লিফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকের দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে, অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেই সবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

পেন্টার, যারা আমার আব্বাকে কেড়ে নিয়েছে তারা যেন আর কোনো জিয়ার আব্বাকে কেড়ে নিতে না পারে।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনালো। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্তিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমিনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলা কৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অফ দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে, সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলোর নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে 1512 খ্রিস্টাব্দের 31 অগস্ট সিস্টিন চ্যাপেলের প্রধান দরজাটা খুলে দেওয়া হলো। আর তারপর শোনাবো সেই গল্প, তবে 2টো গানের পর। চলুন এখন শুনে নিই আমার খুব প্রিয় 2টো গান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31শে অগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন। শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত।

হয়ে গেলেন। সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ, এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউজ। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরে স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতি স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলোর নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ভাসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি। তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর গান। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট.com
মন যখন নিরুদ্দেশ।

সীতা ভিক পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দবাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ,

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র radiobanglanet.com এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তোমায়,

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান শুনছেন রেডিও বাংলা নেট ডট কম বাংলার গান।

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কম কে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবি বাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই টাকাটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারোর কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলো শোনাবে।

0: আসে না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
2: চল।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরিয়ে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়। তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajaparadesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে, তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে, আসবে, আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বলো গে, আমি হারিয়ে গেছি। 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয়তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ স্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলার চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লী থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা, কেঁপে উঠল টক শোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সার বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে গলা মিলিয়ে

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাই ডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর, অচলায়তনের নাট্য রূপান্তর গুরু। সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলবো। আর ঠাকুরদা ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে? গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন, নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর, বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: বাঙালির আড্ডা মানে কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলানেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রবাসীমন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক, যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছে। আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ। ট্রাফিক ছুঁয়ে ধুলো ভেসে যায়,

হেমন্ত প্রবাসী মন অনুষ্ঠানে এখন সময় হয়ে গিয়েছে আমার মানে আপনার বন্ধু সুস্মিতার আপনাদের কাছ থেকে প্রবাসী মন অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার। বিদায় নেওয়ার আগে নোট করে নিন আমার ইমেল অ্যাড্রেসটা, যেটা হলো probasimon@radiobanglanet.com, probasimon@radiobanglanet.com। আর শিগগিরই পাঠিয়ে দিন আপনার ইমেল আমাদেরকে। আর এছাড়া আমাদের ফেসবুক পেজে আপনারা যেতে পারেন, সেখানে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, পেজকে লাইক করতে পারেন, আপনাদের যদি কিছু ভালো লাগে সেই জিনিসটাকে শেয়ারও করতে পারেন। এছাড়া আপনারা কিন্তু চাইলে আমাদেরকে ভয়েস মেসেজও পাঠাতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো +447503965712। আবার বলছি +447503965712। শিগগিরই পাঠিয়ে দিন আপনার মেসেজগুলো আমাদেরকে। আবার দেখা হবে আপনাদের সঙ্গে পরের সপ্তাহে। ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।

রোমের ভ্যাটিকান সিটির নাম শোনেননি এমন মানুষ বোধহয় খুবই কমই আছেন। খ্রিস্টান ধর্মের ধর্মগুরু বা পোপের ঠিকানা শুধু নয়, পৃথিবীর সব থেকে ছোট দেশও এটাই। কেমনই ভ্যাটিকান সিটি, ঘুরতে গেলে কি কি দেখতে হবে, এরকমই নানান প্রশ্ন তো আমাদের মাথায় সবসময় আসে। এই রকমই সব প্রশ্নের উত্তর খুঁজতেই আমরা ভ্যাটিকান সিটিতে যাব আজ। যিশুখ্রিস্টের তৈরি করা প্রায় 2000 বছরের পুরানো পৃথিবীর সবথেকে বড় আব্রাহামিক ধর্মের প্রাণকেন্দ্রে এসে তাকে ভালো করে বুঝতেই আজ আমরা এসেছি এই ভ্যাটিকান সিটিতে। সেই গল্পই বলবো আজ। আপনারা শুনছেন রেডিও বাংলা নেট ডট কম এবং আমি আছি গ্লোব ট্রটিং উইথ কৌশিক নিয়ে। আর আজ আমি শোনাবো ভ্যাটিকান সিটির গল্প। এই ভ্যাটিকান সিটি ইটালির রোম শহরের ভিতরে থাকা একটা স্বাধীন দেশ। এই দেশটার বয়স কত? এই ভ্যাটিকান সিটি 1929 সালে একটা দেশের মর্যাদা পায়। পোপ হলো এখানকার রাষ্ট্রনেতা এবং পাদ্রিরাই এই দেশটা শাসন করে। তাই এই ভ্যাটিকান সিটি যতই ছোট দেশ হোক না কেন, সারা বিশ্বের রোমান ক্যাথলিকদের রিপ্রেজেন্টেশন কিন্তু এই দেশটাই করে। এটাই রোমান ক্যাথলিক গির্জার বিশ্ব সদর দপ্তর। পুরোপুরিভাবে রোমের ভিতরে অবস্থিত ভ্যাটিকান সিটি হলো বিশ্বের ক্ষুদ্রতম রাষ্ট্র, যার আয়তন প্রায় 44 হেক্টর। জেনে অবাক হবেন যে এই ভ্যাটিকান সিটির নিজস্ব সংবিধান, শিলমোহর আর পতাকাও রয়েছে। ভ্যাটিকান সিটি মুদ্রা হিসেবে ইউরো ব্যবহার করে, কিন্তু এই দেশটা ইউরোপীয় ইউনিয়নের সদস্য নয়। হ্যাঁ, আজ আমরা ঘুরবো আর শুনবো এই ভ্যাটিকান সিটির গল্প কথা। তবে এখন শুনে নেব তিনটে খুব সুন্দর গান। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী, আর আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্রেকের পর ফিরে এলাম। আমি কৌশিক, আর আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভ্যাটিকান সিটি। খ্রিস্টান ধর্ম আসার আগে এই ভ্যাটিকান সিটিটা আসলে কি ছিল সেটা খুব জানার ইচ্ছে ছিল আমার। এ বিষয়ে কিছু অভিজ্ঞ মানুষের সাথে কথা বলে আর নেট ঘেটে সেই উত্তরটা পেয়ে গেলাম আমি। খ্রিস্ট ধর্মের প্রবর্তনের আগে এই জায়গাটাকে পবিত্র বলে গণ্য করা হতো এবং রোমের এই অংশতে এর আগে কখনোই বসতি গড়ে ওঠেনি বা কেউ এখানে বসতি স্থাপন করতে চায়নি। রোমান সাম্রাজ্যের সময় এই স্থানে ফ্রিজিয়ান দেবী সিবেল এবং তার স্বামী দেবতা আর্টিসের উপাসনা করা হতো। খ্রিস্টপূর্ব প্রথম শতাব্দীর কোনো এক সময় আগ্রিপিনা দ্য এল্ডার এই অঞ্চলেরই একটি পাহাড় কেটে এক বিশাল উদ্যান তৈরি করেন। পরবর্তীতে সম্রাট ক্যালিগুলা এখানে একটি সার্কাস তৈরির উদ্যোগ নেন, যদিও তিনি তা সম্পূর্ণ তৈরি করে যেতে পারেননি। তার পরবর্তী সম্রাট নিরো এই সার্কাসটা পুরোপুরি তৈরি করেন। এই সার্কাসটিকে তাই নিরোর সার্কাস বা সার্কাস অফ নিরো বলা হয়। বর্তমানে সেই ভ্যাটিকানে যে রুইন্সটা একমাত্র দেখতে পাওয়া যায় সেটা হলো ভ্যাটিকান ওবেলিস্ক। ওই ওবেলিস্কটা সম্রাট ক্যালিগুলা হোলিওপ্লিস থেকে ভ্যাটিকানে নিয়ে এসেছিলেন তার সার্কাসের স্পিনা সাজানোর জন্য। স্পিনাটা কি জিনিস জানেন? আসলে সেই প্রাচীন রোমে সার্কাসে ঘোড়ার রথ নিয়ে লড়াই এবং রেস হতো। সেই মাঠের মাঝেই থাকত একটা টাওয়ার যেটাকে স্পিনা বলা হতো। আমরা সকাল সকাল এসেছি এই ভ্যাটিকানে, আর এসে প্রথমেই দেখে নিলাম এই বহু পুরানো ভাঙাচোরা স্পিনাটা। শোনাবো আমার এই ভ্যাটিকান ট্যুরের কথা। এখন একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই। ব্রেকের পর ফিরে আসি আমি, ঘুরবো আমরা ভ্যাটিকান। শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট.com। মন যখন নিরুদ্দেশ।

0: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: পথ বেঁধে দিল বন্ধন হীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী।

তাই আমাদের কনক চাঁপার কুঞ্জ, বনবীথিকায় কীর্ণ বকুল পুঞ্জ, হঠাৎ কখন সন্ধ্যা বেলায় নাম হারা ফুল গন্ধ এলায়, প্রভাত বেলায় হেলা ভরে করে অরুণ কিরণে তুচ্ছ, উদ্ধত যত শাখার শিখরে

নাই আমাদের সঞ্চিত ধনরত্ন, নাই রে ঘরের লালন ললিত যত্ন। পথপাশে পাখি পুচ্ছ নাচায়, বন্ধ অন্তারে করি না খাঁচায়। ডানা মেলে দেওয়া মুক্তি প্রিয়ের কুজনে দুজনে তৃপ্ত, আমরা চকিত অভাবনীয়ের কচিত কিরণে।

0: ব্যাক টু ব্যাক গানের পর ফিরে আসলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। আমাদের ঠিক সামনেই যে বিশাল মাঠটা রয়েছে সেখানেই ছিল সার্কাস। প্রাচীন প্রথাগত বিশ্বাস অনুসারে বলা হয় এই সার্কাসের প্রান্তরেই সেন্ট পিটারকে মাথা নিচে ও পা উপরে দিয়ে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। ভাবুন তো কি সাংঘাতিক ছিল সেই সময় শাস্তিগুলো, কেন হত্যা করা হয়েছিল সেন্ট পিটারকে, চলুন সেই গল্পটা শুনি। তখন রোমের সম্রাট ছিল নিরো। কোনো এক শীতের রাতে রোম নগরীতে আগুন লাগে, পুড়ে ছাই হয়ে যায় গোটা শহরটা। কিভাবে আগুন লাগলো সেটা নিয়ে অনেক গবেষণা পরে হয়েছিল, কিন্তু সেই সময় রোমে ক্ষমতাবান মানুষেরা একে অপরকে দোষারোপ করতে শুরু করে এই দুর্ঘটনার জন্য। সম্রাট নিরত এর জন্য সরাসরি দায়ী করেন শহরের খ্রিস্টান ধর্মের মানুষদের, আর তাই মৃত্যুদণ্ড দেওয়া হয় সেন্ট পিটারকে। সেই সময়ের নিয়ম মতো সেন্ট পিটারকে ক্রুসিফাইড করার জন্য এখানে নিয়ে আসা হয়, কিন্তু যেহেতু স্বয়ং খ্রাইস্টকে ওভাবেই হত্যা করা হয়েছিল, তাই সেন্ট পিটার নিজেই নিরোকে অনুরোধ করেন যাতে তাকে মাথা নিচের দিকে করে, মানে আপসাইড ডাউন অবস্থায় ক্রুসিফাইড করা হয়। এই ভ্যাটিকানই রয়েছে প্রাচীন প্যাগান ধর্মের উপাসনালয়, বহু রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তির শেষকৃত্যের সৌধ এবং মিনার। আর এই সব কিছুই নির্মিত হয়েছিল চতুর্থ খ্রিস্টাব্দের আগে। জানবো আমরা সেই সব প্রাচীন ইতিহাস, তবে তার আগে আপনাদের শোনাবো পরপর দারুণ কয়েকটা গান। আর গানের ওপারে আমি ফিরে আসছি আপনাদের কৌশিক। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: পেটখাটি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটখাটি ছাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। বয়স পারো কি তেরো, বয়স পারো কি তেরো, রিক্সা চালাচ্ছে আকাশে ঘুড়ির ঝাঁক ছেলেটাকে ডাকছে। বয়স পারো কি তেরো, বড় জোর চোদ্দ, রিক্সা চালাতে শিখে নিয়েছে সে সত্য। ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ছেলেটার মন নেই প্যাডেলে বা ছাক্কায়, ওই তো লেগেছে প্যাচ চাঁদিয়ালে বগ্গায়। সন্দেয়া মান যায় বগ্গা ভোকাট্টা, ছেলেটা চেঁচিয়ে ওঠে এই নিয়ে আটটা। সবার বাবুটি ভাবে দেরি হয়ে যাচ্ছে, বিচ্ছু ছোড়াটা বড় আস্তে চালাচ্ছে। ওই ছোড়া আরে ওই ছোড়া মোল যা, আটটা তো তোর কি, সবার বাবুটি দানে রেগে মেগে হুমকি। বাবুর খেকানি শুনে সম্বিত ফিরে পায়, ছেলেটা যে করে হোক রিক্সা চালিয়ে যায়। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। এ কিশোর পারবে কি এই বোঝা টানতে, এই বাবু কোনোদিন পারবে কি জানতে। যে ছেলেটা প্রাণপণে রিক্সা চালাচ্ছে, মুক্তির ঘুড়ি তাকে খবর পাঠাচ্ছে। পেটকাটি চাঁদিয়াল মোমবাতি বক্কা, আকাশে ঘুড়ির ঝাঁক মাটিতে অবজ্ঞা। পেটকাটি চাঁদিয়াল
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

একটা ছোট্ট ব্রেকের পর ফিরে এলাম আমি কৌশিক, আর আজ আমরা ঘুরতে এসেছি ভ্যাটিকান সিটি। চতুর্থ খ্রিস্টাব্দের প্রথম ভাগে সম্রাট কনস্টান্টাইন খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং তিনি ভ্যাটিকানের কেন্দ্রভূমিতে সেন্ট পিটারের ব্যাসিলিকা নির্মাণ করেন। আর ঠিক তখনই ভ্যাটিকানের প্যাগান ধর্মের সমস্ত আর্কিটেকচার ধ্বংস করে ফেলা হয়। পরে এই ব্যাসিলিকাটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। বিভিন্ন পোপদের সক্রিয় তত্ত্বাবধানে ব্যাসিলিকার মূল স্থাপনা সংরক্ষণের ব্যবস্থা করা হয় এবং পুরনো আর্কিটেকচারগুলোকে খুঁজে বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে থাকে, বের করার কাজ শুরু হয়। বিশেষত রেনেসাঁর সময় এর খনন কাজ দ্রুত এগোতে

0: চলে এখানে এসে বুঝলাম যে ভ্যাটিকান সিটির শাসন কাজে আর রাষ্ট্রীয় যোগাযোগের ক্ষেত্রে ইটালিয়ান ভাষায় ব্যবহার করা হয়। মানে যারা একটু হাই পোস্টে কাজ করেন তারা নিয়মিত ইটালীয় ভাষায় কথা বলে, ওই সরকারি কাজের সুবিধার জন্যই। তবে ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু কেবলমাত্র ল্যাটিন ভাষা ব্যবহার করা হয়। ভ্যাটিকান সিটির বাসিন্দারা সবাই রোমান ক্যাথলিক। এখানেই একজন সিকিউরিটি গার্ডের কাছে জানতে পারলাম যে ভ্যাটিকান সিটিতে শুধুমাত্র পাদ্রীদের বসবাসের অনুমতি প্রদান করা হয়। 2,500 বেশি মানুষ প্রতিদিন ইতালি থেকে ভ্যাটিকান সিটিতে কাজ করতে আসেন ও রাতে আবার ফিরে যান। আর আমার এই ভ্যাটিকান সফরে আপনিও আছেন আমার সাথে, তাই কোথাও যাবেন না, এক্ষুনি ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পর। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ সঙ্গী। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: কালো আকাশে ভালো জোনাকি তাই তারারা অন্যকি আলোগুলো পেড়ে আনি গাছ থেকে টুকু।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

তোর পাশে। ভ্যাটিকান সিটির আয়তন মাত্র 0.44 বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন কতটা ছোট্ট এই দেশটা। এটা আসলে ইটালির রোম শহরের ঠিক মাঝে প্রাচীর বেষ্টিত একটি এলাকা। ভ্যাটিকান সিটির অভ্যন্তরে কিন্তু কোনো প্রাকৃতিক জলাশয় নেই, তাই ইতালি থেকে পাইপলাইনের মাধ্যমে এখানে জল আনা হয়। শহরটি মূলত একটি ছোট্ট কিন্তু খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত, যার নাম ভ্যাটিকান পাহাড়। একটু আগেই আমরা দেখে এসেছি লার্গো আর্জেন্টিনা স্কোয়ার, একটা পুরানো রুইন্স বা ধ্বংসাবশেষ। ছখানা ভাঙা থাম শুধু দাঁড়িয়ে আছে কিছুটা জায়গা জুড়ে। পোড়ামাটির কিছু ইট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পুরো জায়গাটায়। এখানে ঢুকতে কিন্তু আমাদের টিকিট কাটতে হলো, তার মূল্য নেহাত কম নয়, 5 ইউরো। তা এত দাম দিয়ে টিকিট কেটে শুধু কি এই থাম বা পিলারগুলো দেখতে পাবো? না, আসলে এই জায়গাটার আসল মূল্য অন্য জায়গায়, আর সেটা জানতে হলে শুনতে হবে একটা সত্যি ইতিহাসের গল্প। আমাদের গাইডের কথা মতো ঠিক এখানেই পড়েছিল ওনার মৃতদেহটা। হোক না সেটা 2000 বছর আগের কথা, তবু ওই কথা শোনার পর ওই সামনের মাটির দিকে তাকালে একটা যেন শিহরণ খেলে গেল আমার সারা শরীরে। হ্যাঁ, দু চোখে অবিশ্বাস নিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন তিনি। তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে যারা, তাদের সবার চোখেই হিংসা আর লোভ। হাতে ধারালো অস্ত্র সূর্যের আলোয় ঝলসে উঠছে। এদেরই এতদিন বন্ধু মনে করেছিলেন তিনি। পিঠের আঘাত থেকে ততক্ষণে অজরে রক্ত পড়তে শুরু করেছে। জীবনী শক্তি ক্ষীণ হয়ে আসছে দুনিয়ার সব থেকে ক্ষমতাবান মানুষটার। কে নেই ওই ঘাতকদের দলে? লঙ্গিনাস, ট্রেবনিয়াস, এলিনাস, অন্তত 20টা ছোড়ার ঘা পড়েছে এই মানুষটার পিঠে। 21 নম্বর এবং শেষ আঘাতটা এলো তার পরম বন্ধু মার্কাস ব্রুটাসের থেকে। মুখ থুকরে পড়ে গেল প্রায় গোটা পৃথিবী জয় করা রোমান সম্রাট। চারপাশে সব কিছু অন্ধকার হয়ে যাওয়ার আগে জুলিয়াস সিজারের মুখ থেকে কয়েকটা মাত্র শব্দ বেরিয়েছিল, ব্রুটাস তুমিও।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম, চব্বিশ ঘন্টা সাত দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানেট ডট কম জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

যীশুখ্রিস্ট তখন ওই পৃথিবীতে আসেননি। হ্যাঁ, আসবেন, তবে আরও 44 বছর পর। ইজিপ্টের শেষ ফারাও ক্লিওপেট্রা তখন রোম থেকে ফিরে গেছেন নিজের দেশে, সাথে রয়েছে তার এবং সিজারের সন্তান। 15ই মার্চ এই লার্গো আর্জেন্টিনা স্কোয়ারে, এখানেই পিছন থেকে 21 জন আক্রমণ করেন সিজারকে। সেনেটে আর সেদিন যেতে পারেননি রোম সম্রাট। ঠিক কতবার তার উপর ছুরি চালানো হয়েছিল সে খবর রাখেনি ইতিহাস, কিন্তু শেক্সপিয়ারের বিখ্যাত নাটকের বর্ণনাটাই আজ যেন সত্যি হয়ে গেছে, যেমন সত্যি হয়ে গেছে সিজারের শেষ কথা, ব্রুটাস তুমিও। ওই শব্দ এই 2000 বছর পরেও বিশ্বাসঘাতকতার প্রতীক। এই জায়গাটায় সেই সময় নাকি 4টে মন্দির ছিল। 1920 সালে ওই মন্দিরগুলো আর সামনের রাস্তাটা মাটি খুঁড়ে উদ্ধার করা হয়। এরপর প্রায় 100 বছর এই জায়গাটা গার্ডরেল দিয়ে ঘেরা ছিল, কিন্তু এখন এটা পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার পাশে ঠিক কোন জায়গায় পড়েছিল সিজারের দেহটা, সেটা নিয়ে অনেককে তর্ক করতে দেখলাম ওখানে। আমরা এখন চলেছি ভ্যাটিকান মিউজিয়াম দেখতে। এখানে আসলে এটা কিন্তু কোনো মতেই মিস করবেন না। সেই 15th century থেকে পোপ এবং অন্যান্য পাদ্রীরা বিভিন্ন আর্ট কালেকশন করতে শুরু করেন, এবং সেই সব অমূল্য আর্ট কালেকশনগুলো দিয়েই গড়ে তোলা হয়েছিল এই ভ্যাটিকান মিউজিয়াম। বিশাল এই বাড়িটা বা প্রাসাদ ওয়ান অফ দি ওল্ডেস্ট অ্যান্ড মোস্ট ভিজিটেড কমপ্লেক্সেস ইন দ্য ওয়ার্ল্ড। এখানে আসলে 26টা মিউজিয়ামস এবং অসংখ্য গ্যালারিজ রয়েছে, যেগুলো অবশ্যই দেখা উচিত। আর রয়েছে প্রচুর প্রাইসলেস মাস্টারপিসেস এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ সব আর্কিওলজিক্যাল এবং কালচারাল কালেকশনস। মিউজিয়ামটা ঘুরবো আমরা, তবে এখন তার আগে শুনে নেব পরপর 3টে গান। গানের ওপারে আমি ফিরে আসছি, শুনতে থাকুন গ্লোব ট্রটিং উইথ কৌশিক, রেডিও বাংলা নেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ

ব্রেকের পর ফিরে আসলাম। আমি কৌশিক আর আপনি আছেন রেডিও বাংলা নেট ডট কমে আর শুনছেন আমার সাথে আপনার সব থেকে প্রিয় ট্রাভেল শো গ্লোব ট্রটিং উইথ কৌশিক। ভ্যাটিকান মিউজিয়ামে যেদিকে তাকায় সেই দিকেই সব অতুলনীয় শিল্প। প্রথম ঘটটায় পোপ ক্লিমেন্ট 14 আর পোপ পায়াস 6 এর সময় সংগ্রহ করা অ্যান্সিয়েন্ট স্কাল্পচারগুলো দেখে অবাক হয়ে তাকিয়ে রইলাম আমরা সবাই। পরের গ্যালারিতে সাজানো রয়েছে চোখ ধাঁধানো সব এট্রুসকান জুয়েলারি, সোনা আর তার উপর পান্না চুনি বসানো অপূর্ব সব শিল্প। পরের গ্যালারিটা একটা ইজিপশিয়ান মিউজিয়াম, ভিতরে ওবেলিক্স, হাইরোগ্লাফিক্স আর প্যাপিরাস রয়েছে। সেখান থেকে বেরিয়ে লম্বা একটা ঘরে সাজানো রয়েছে পরপর 460 অসাধারণ সব পেন্টিংস। পাশেই রয়েছে দেখলাম এথনোলজিক্যাল মিউজিয়াম, এটা পোপ পায়াস 16 1927 বানিয়েছিলেন। এখানে প্রায় 100,000 ডিভোশনাল বা রিলিজিয়াস পিসেস রয়েছে যেগুলো সারা পৃথিবী থেকে সংগ্রহ করে আনা হয়েছিল। এখানে দেখব আরও অনেক কিছু আর ঘুরব এই মিউজিয়ামটা। ফিরে আসছি একটা ব্রেকের পর। আমি আপনাদের কৌশিক, শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

ভ্যাটিকান সিটির সেই বিখ্যাত সিস্টিন চ্যাপেলের ঠিক ভিতরে এসে দাঁড়িয়েছি আমরা। মাইকেল অ্যাঞ্জেলো আর রাফায়েলের মতন শিল্পীদের আঁকা রেনেসাঁসের আর্ট দিয়ে সাজানো পুরো চ্যাপেলটা। পোপ সিক্সটাস দেল্লা রোভেরে 1475 সালে সিস্টিন চ্যাপেল তৈরি করার পরিকল্পনা করেন। চ্যাপেলের হলঘরটা দেখলাম বেশ বড়। 1483 সালে চ্যাপেল তৈরির কাজ শেষ হলে এর চারিদিকের দেওয়াল সুসজ্জিত করার জন্য তখনকার ইটালির শ্রেষ্ঠতম চিত্রকর সান্দ্রা বত্তেচেলি বা পেরিজিনো এদের মতন সব শিল্পীদের দায়িত্বভার দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকেল অ্যাঞ্জেলো এর ছাদেই লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকেন। ওই ছবিখানা পেছনে রেখে দাঁড়ালে বাঁদিকের দেওয়ালে যীশুখ্রিস্টের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে এবং ডান দিকের দেওয়ালে মোজেসের জীবনের ঘটনাবলীকে কেন্দ্র করে 20 ফুট প্রশস্ত এবং 20 ফুট উঁচু মোট 12খানা ছবি আঁকা হয়েছে। তবে এসব ছবির মধ্যে আমার বেশি ভালো লেগেছে পিয়াত্রো পেরিজিনোর আঁকা ছবিখানা। এই ছবিতে দেখা যাচ্ছে অন্যান্য প্রফেটের দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রভু যীশুখ্রিস্ট সেন্ট পিটারের হাতে স্বর্গের চাবি তুলে দিচ্ছেন। আর লাস্ট জাজমেন্ট সিলিং জোড়া পৃথিবী বিখ্যাত ওই ছবিটা, তার সম্পর্কে সবাই তো জানেন। মাইকেল অ্যাঞ্জেলোর কথা বলতে গিয়ে তার সমসাময়িক চিত্রকর এবং সে সময়ে ও তার আগের চিত্রকরদের জীবনীর গ্রন্থকার জর্জিও ভাসেরি লিখেছিলেন, 15 শতাব্দীতে ইটালিতে, বিশেষ করে তাসকানো প্রভিন্সে অসংখ্য শিল্পী বিধাতার সৃষ্টি বস্তুর সৌন্দর্য ও মহিমা সেই সবই পেইন্টিং এবং ভাস্কর্যের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তারপর বিধাতা দেখলেন ওইসব শিল্পীদের নিষ্ঠা থাকা সত্ত্বেও তাদের প্রচেষ্টা ফলবতী হচ্ছে না। এই কারণেই নাকি বিধাতা মাইকেল অ্যাঞ্জেলো বত্তনারতিকে পৃথিবীতে পাঠালেন। আর এই মাইকেল অ্যাঞ্জেলোকে বিধাতা এমনই ক্ষমতা দিলেন যে তার সৃষ্ট নিখুঁত শিল্পকর্মকে অনুসরণ করে অন্য সব শিল্পীরা যেন কিছু শিক্ষা লাভ করতে পারেন। সিস্তিন চ্যাপেলের ছবিগুলো এবং ডেভিড, মোজেস, পিয়েতা এসব মূর্তি দেখলে বুঝতে কষ্ট হয় না যে ভাসারি মাইকেল অ্যাঞ্জেলো সম্পর্কে একটুও বাড়িয়ে বলেননি। এখন নিয়ে নেব একটা ছোট্ট ব্রেক, কোথাও যাবেন না, জাস্ট ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর। তারপর শুনবো ভ্যাটিকানের আরও অনেক কথা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

সিস্টিন চ্যাপেলে চারিদিকে ঘুরে দেখছি, আর আমাদের গাইড একটা দারুণ গল্প শোনাল। ভ্যাটিকানে নাকি মাইকেল অ্যাঞ্জেলোর বিরুদ্ধে চক্রান্তকারী ছিলেন অনেকে, তাদের সঙ্গে মহামান্য পোপ জুলিয়াস সেকেন্ডেরও বেশ ঘনিষ্ঠতা ছিল। ডেভিড পিয়েতার ভাস্কর্য নির্মাণ করার পর মাইকেল অ্যাঞ্জেলো ইউরোপের সর্বশ্রেষ্ঠ ভাস্কর শিল্পী হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন। তার এমন যশ এবং খ্যাতি চক্রান্তকারীদের সহ্য হচ্ছিল না। তারা মনে করলেন মাইকেল অ্যাঞ্জেলোকে এখানে চিত্রাঙ্কন করাতে বাধ্য করানো গেলে তিনি তার সুনাম রক্ষা করতে পারবেন না। তারা তখন পোপকে বোঝাতে চেষ্টা করলেন, সিস্তিন চ্যাপেলের সিলিংটা তো ফাঁকাই আছে, মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে পুরো সিলিংয়ে ছবিটা আঁকানো গেলে সিস্তিন চ্যাপেল পূর্ণতা লাভ করবে। পোপ জুলিয়াস এ ব্যাপারে একমত হলেন। মাইকেল অ্যাঞ্জেলোকে পোপ তখন এ ব্যাপারে হুকুম দিলেন। তখন মাইকেল অ্যাঞ্জেলো বারবার পোপকে বললেন, প্রভু, আমি একজন ভাস্কর শিল্পী, চিত্রকর নই। মহামান্য পোপ এ ব্যাপারে একমত হতে পারলেন না। তিনি তখন মাইকেল অ্যাঞ্জেলোকে বললেন, তুমি ডোমিনিকো গিল্লানদিওর কাছে কি ফ্রেস্কো আঁকার কলাকৌশল শেখোনি? তুমি মাইকেল অ্যাঞ্জেলো, ফ্লোরেন্সের সিটি হলের ফ্রেস্কোর জন্য ব্যাটল অফ দ্য ক্যাসিনোর কার্টুন চিত্র লিওনার্দো দ্য ভিঞ্চির সঙ্গে প্রতিযোগিতা করে এঁকেছিলে। সবাই জানে তুমি লিওনার্দোর চেয়ে অনেক ভালো ছবি এঁকেছিলে। সুতরাং দেখা গেল যুক্তিতর্কে মাইকেল অ্যাঞ্জেলো পোপ জুলিয়াসের কাছে হেরে গেলেন। অয়েল পেন্টিংয়ের কাজ ধীরে সুস্থে করা যায় এবং বারবার সংশোধন ও পরিবর্তন করা যায়। দেওয়াল পেন্টিং অঙ্কনের ক্ষেত্রে এ সুবিধা নেই। দেওয়াল পেন্টিংয়ের সময় ক্ষেত্র প্রস্তুত করার পরে একটানে ছবি আঁকার কাজ দ্রুত শেষ করতে হয়, কিন্তু সিলিংয়ে চিত্রাঙ্কন আরও বেশি কঠিন। সিলিংয়ে ছবি আঁকতে হলে মাচান তৈরি করে তার উপর দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ছবি আঁকতে হয়, আর ওই সিলিং যদি 70 ফুট উঁচু হয় তবে ব্যাপারটা কতটা কঠিন হতে পারে তা শুধু কল্পনাই করা যেতে পারে। এজন্য পৃথিবীতে দেওয়ালে অনেক সুন্দর ছবি দেখা গেলেও সিলিংয়ে তেমন সুন্দর ছবি দেখতে পাওয়া যায় না। এ ব্যাপারে মাইকেল অ্যাঞ্জেলো একমাত্র ব্যতিক্রম। দীর্ঘ 4 বছর মাচানে দাঁড়িয়ে ঘাড় পেছনের দিকে বাঁকিয়ে ঊর্ধ্বমুখী হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে এমন বিস্ময়কর রকমের সুন্দর ছবি আঁকবেন তা চক্রান্তকারীর দল কল্পনাও করতে পারেনি। আর হ্যাঁ, এই চক্রান্তকারীর দলে রাফায়েলের মতন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিত্রকর ছিলেন। মাইকেল অ্যাঞ্জেলো সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কেমন ছবি আঁকছেন তার মাত্র 2 জন সাক্ষী ছিল। একজনের নাম ছিল মিচি, সে রং গুঁড়ো করত এবং মাইকেল অ্যাঞ্জেলো নির্দেশ মতো রঙের মিশ্রণ ঘটাত। অন্যজন রোজেলি, সে দেওয়ালের গায়ে প্লাস্টার করে দিয়ে দেওয়ালে ছবির ক্যানভাস তৈরি করত। এসব কারণে মাইকেল অ্যাঞ্জেলো কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল। সকল অপেক্ষা ও সংশয়ের অবসান ঘটিয়ে কেমন ধরনের ছবি আঁকছেন সে সম্পর্কে সবার মনে প্রবল কৌতূহল ছিল সকল

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিন মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

1512 খ্রিস্টাব্দের 31শে অগস্ট সিস্টিন চ্যাপেলের দরজাটা খোলা হলো। সিস্টিন চ্যাপেলের মাইকেলের ছবিগুলো দেখে ইতালির সব মানুষ অবাক হয়ে গেলেন, শিল্পীরা বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেলেন, সমালোচকরা তো একেবারে বাকরুদ্ধ। এর আগে কোনো শিল্পকর্ম এমন বিস্ময় সৃষ্টি করেনি কোথাও। সিস্টিন চ্যাপেলের মাঝখানে রয়েছে 9টা প্রধান ছবি, এগুলো হলো ক্রিয়েশন অফ মুন সান প্ল্যানেটস, সেপারেশন অফ ল্যান্ড ফ্রম ওয়াটার, ক্রিয়েশন অফ অ্যাডাম, ক্রিয়েশন অফ ইভ, টেম্পটেশন অ্যান্ড এক্সপালশন, স্যাক্রিফাইস অফ নোহা, দ্য ডেলিউস। সিলিংয়ের চার কোনায় ডেভিড এবং গোলিয়াথের ছবি সহ আরও চারখানা ছবি আছে। এছাড়া হল ঘরের জানলার উপরের স্থানে এবং 8টি ত্রিকোণা আকৃতির স্থানে আছে 7 জন প্রফেট এবং 5 জন সিবিলের ছবি। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে কোন ছবির চেয়ে কোন ছবি বেশি সুন্দর তা বলা খুব কঠিন, তবে ক্রিয়েশন অফ অ্যাডাম ছবিখানার প্রচার রয়েছে বেশি। উৎকর্ষের দিক থেকে বিচার করলে কোনো শিল্পী সিস্টিন চ্যাপেলের সমকক্ষ কোনো ছবি সৃষ্টি করতে পারেননি। এখানেই শেষ নয়, এর বহু বছর পর আবারও ওনার শত্রুরা ওনাকে ছোট করার চেষ্টা করেন। ওনাকে বলা হয় যে প্রার্থনা বেদির ঠিক উল্টো দিকের দেওয়ালে আঁকতে হবে লাস্ট জাজমেন্ট বা শেষ বিচারের দিন তার ছবিটা। সিস্টিন চ্যাপেলের সিলিংয়ে ছবিগুলো আঁকা শেষ হয়েছে 22 বছর আগে। এর মাঝে কিন্তু মাইকেল অ্যাঞ্জেলো আর রং তুলি হাতে নেননি, শুধু ভাস্কর্য শিল্পের কাজ করেছেন। তাছাড়া ওই সময় তার বয়স 59 বছর। এই বৃদ্ধ বয়সে 60 ফুট উঁচু এবং 40 ফুট চওড়া এমন ছবি যে তার পক্ষে আঁকা সম্ভব নয়, একথা তিনি ভালো করেই উপলব্ধি করলেন। তাই প্রথমে তিনি আঁকতে রাজি ছিলেন না, কিন্তু পোপ ক্লিমেস্তোর চাপে তিনি লাস্ট জাজমেন্ট ছবিখানা আঁকতে রাজি হলেন। লাস্ট জাজমেন্ট ছবির জন্য দেওয়াল প্রস্তুত করতেই 1 বছর লেগে যায়। এর মাঝে পোপ ক্লিমেস্তো মারা যান। তার মারা যাওয়ার পর পল থার্ড মহামান্য পোপ নির্বাচিত হন। মাইকেল অ্যাঞ্জেলো শেষবারের মতন চেষ্টা করলেন অমন বিশাল আকৃতির ছবি আঁকার দায়িত্ব এড়ানোর, কিন্তু বাস্তবে দেখা গেল নতুন পোপ মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে ওই ছবি আঁকানোর জন্য আরও বেশি উৎসাহী। এর কারণ তিনি চেয়েছিলেন মাইকেল অ্যাঞ্জেলোকে দিয়ে খুব বড় মাপের কোনো কাজ করিয়ে মাইকেল অ্যাঞ্জেলো নামের সঙ্গে জড়িয়ে তিনিও অমর হয়ে থাকবেন। বাধ্য হয়ে সিস্টিন চ্যাপেলের সিলিংয়ের ছবি আঁকার 22 বছর পর ছেনি হাতুড়ি ছেড়ে তাকে আবার রং তুলি হাতে তুলে নিতে হলো। দীর্ঘ 7 বছর কাজ করার পর 1541 খ্রিস্টাব্দে ক্রিসমাস দিবসে লাস্ট জাজমেন্ট ছবিখানার উদ্বোধন করা হলো। সমস্ত রোমবাসী এ ছবির অসামান্যতায়, বিশালতায়, মহিমা মাধুর্যে হতবাক হয়ে গেলেন। গবেষক জর্জিও ওয়াসারি লিখেছিলেন, ছবি উদ্বোধনের কথা শুনে আমি ভেনিস থেকে রোমে এলাম। ছবি দেখে অন্যান্য শিল্পীদের এবং আমার মতিভ্রম হওয়ার অবস্থা। ভাবলাম মরণশীল মানুষের পক্ষে এমন ছবি আঁকা কি সম্ভব? ঐশ্বরিক অনুপ্রেরণা ছাড়া এমন ছবি সৃষ্টি করা যায় না। ঈশ্বর নিশ্চয়ই মাইকেল অ্যাঞ্জেলোকে এই ছবি সৃষ্টি করার জন্য পৃথিবীতে পাঠিয়েছিলেন। কি যাবেন নাকি ভ্যাটিকান সিটি দেখতে? তাহলে জাস্ট একটা কল বা হোয়াটসঅ্যাপ করে নিন +91 833 505 2001 বা +91 810 0136 126 নাম্বারে, অথবা ইমেল করতে পারেন info@globeindia.in। এদের ওয়েবসাইটে গিয়ে দেখে নিতে পারেন আরও অসংখ্য আইটিনারি।
তার জন্য ব্রাউজারে টাইপ করুন www.globeindia.in আর পেয়ে যান আপনার পছন্দের ডেস্টিনেশন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ঘুরবেন। তবে আপনি কিন্তু এক্ষুনি কোথাও যাবেন না, আপনার জন্য আছে একটা দারুণ সুন্দর কাজ। স্টে টিউন উইথ রেডিও বাংলানেট ডট কম। মন যখন বিরুদ্ধে

চাষিতা ভেগ পড়ে নজরে বলে দি সজরে মাংসটা ঝাল হবে মেটে হবে আশিটা কেটে গিয়ে।

0: আমি শ্রী শ্রী ভজ হরে মান্না, আমি শ্রী শ্রী ভজ হরে মান্না।
1: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ।

তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকবো সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরবাসী মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নাও সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন radiobanglanet.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, radiobanglanet.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: তোমার ভালো লাগার ড্রয়িং রুমে, তোমার ভালো থাকার মুহূর্ত নিয়ে আমি শৌভিক থাকব সোম থেকে শুক্র শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ, গান মুসাফির নিয়ে তোমার ভালোবাসার ঠিকানা।
1: কি লিখি তুমি?

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

হ্যাঁ বন্ধু, রোববারের দিন চলে এসেছি আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। আর প্রত্যেক রোববারের মতন প্রবাসী মন অনুষ্ঠানে কিন্তু আমরা করব অনেক রকমের আলোচনা, আর তার সঙ্গে আমরা কিন্তু গানও শুনব। সেই জন্য কোথাও যাবেন না, কারণ হচ্ছে আপনাদেরকে শুনতেই হবে আর কাছেই রাখতে হবে রেডিও বাংলা নেট.কমকে। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসীবন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, ধরা যাক কোনো অলৌকিক উপায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কোনো পাঠক বা পাঠিকার এই জীবনে হঠাৎ দেখা হয়ে গেল, তখন কি বলে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করবেন? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ বাবু, রবি বাবু, রবি ঠাকুর, গুরুদেব নাকি রবিদা? ভেবেচিন্তে আরও বেশ কিছু বিকল্প হয়তো দেওয়া সম্ভব। এখন এই টাকাটাকে নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের নিজেরও কিন্তু কিছু ভাবনা ছিল। সত্যভূষণ সেনের চিঠির জবাব দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন যে, আমার বয়স যখন ছিল অল্প, বঙ্কিমচন্দ্র ছিলেন বঙ্গ সাহিত্য রাজাসনে, তখন প্রসঙ্গক্রমে তার নাম করতে হলে আমরা বলতুম বঙ্কিমবাবু। শুধু বঙ্কিমও কারো কারোর কাছে শুনেছি, কিন্তু কখনও কাউকে বঙ্কিম চাটুজ্জে বলতে শুনিনি। সম্প্রতি রুচির পরিবর্তন হয়েছে কি? এখন শরৎচন্দ্রের পাঠকদের মুখে প্রায় শুনতে পাই শরৎ চাটুজ্জে। পরক্ষে শুনেছি আমি রবি ঠাকুর নামে আখ্যাত। রুচি নিয়ে তর্কের সীমা নেই, কিন্তু শরৎচন্দ্রই আমার কানে ভদ্র শোনায়। শরৎবাবুতে দোষ নেই, কিন্তু শরৎ চাটুজ্জে কেমন যেন খেলু ঠেকে। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যুক্তি মেনে নিলে তাকে রবিবাবু, রবীন্দ্র, রবীন্দ্রনাথ বলাই কিন্তু শ্রেয়। রবি ঠাকুর বললে কেমন যেন তার কাছে খেলো শোনাবে।

0: আসেন না।
1: খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন ডাব্লিউ ডাব্লিউ

0: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।
1: হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহারো পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। নির্ভয় ধাই সুযোগ কুযোগ বিছুরি, খেয়াল খবর রাখি নে তো কোনো কিছুরি। উপরে চড়িতে যদি নাই পাই সুবিধা, সুখে পড়ে থাকি নিচুতেই, থাকি নিচুতেই। হাল ছেড়ে আজ বসে আছি আমি, ছুটি নে কাহার পিছুতে, মন নাহি মোর কিছুতেই, নাই কিছুতে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু কাড়াকাড়ি করে কাড়ি নে। যাহা যেতে চায় ছেড়ে দি তারে তখনই, বকি নে কারো শুনি নে কাহারো বকুনি। কথা যত আছে মনের তলায় তলিয়ে, ভুলেও কখনো সহসা তাদের নাড়ি নে। যেথা সেথা ধাই যাহা তাহা পাই, ছাড়ি নে কো ভাই ছাড়ি নে, তাই বলে কিছু তাড়াতাড়ি করে কাড়ি নে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। আঘাত করিয়া ফিরেছি দুয়ারে দুয়ারে, সাধিয়া মরেছি ইহারে তাহারে উহারে। অস্ত্র গাঁথিয়া রচিয়াছি কত মালিকা, রাঙিয়াছি তাহা হৃদয় শোণিত বরণে। মন দেয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নূপুরের মতো বেজেছি চরণে চরণে। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। বুক ভাঙা বোঝা নেব না রে আর তুলিয়া, ভুলিবার যাহা একেবারে যাব ভুলিয়া। যার বেড়ি তাঁরে ভাঙা বেড়িগুলি ফিরায়ে, বহুদিন পরে মাথা তুলে আজ উঠেছি। এতদিন পরে ছুটি আজ ছুটি, মন ফেলে তাই ছুটেছি, তাড়াতাড়ি করে খেলা ঘরে এসে জুটেছি। কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। মধুকর সম ছিনু সঞ্চয় প্রয়াসী, কুসুম কান্তি দেখি নাই মধু পিয়াসি, বকুল কেবল দলিত করেছি আলসে। ছিলাম যখন নীলীন বকুল শয়নে, কত ফুল নিয়ে আসে বসন্ত আগে, পড়িত না নয়নে, তখন কেবল ব্যস্ত ছিলাম চয়নে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে। সবলে কারেও ধরিনে বাসনা মুঠিতে, দিয়েছি সবারে আপন বৃন্তে ফুটিতে। যখন ছেড়েছি উচ্ছে ওঠার দুরাশা, হাতের নাগালে পেয়েছি সবারে নিচুতে। দূরে দূরে আজ ভ্রমিতেছি আমি, মন নাহি মোর কিছুতে, তাই ত্রিভুবন ফিরেছে আমারই পিছুতে।
2: গানের পর আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, যারা রবি ঠাকুর নামে রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকতো, তারা যে তির্যক অর্থে সে নামে ডাকে তা রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন, আর সে কথা তিনি নিজেই কিন্তু লিখেছেন। জানতেন বলে নিজের লেখায় নিজের বিরুদ্ধবাদীদের কণ্ঠে তিনি রবি ঠাকুর নামটি কিন্তু বসিয়েছিলেন। হাতে গরম উদাহরণ হলো শেষের কবিতা। সে উপন্যাসে অমিত রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্ত নয়, তাই লাবণ্যের সঙ্গে রবি ঠাকুরের কবিতা নিয়ে তর্ক করে। সে বলে, বন্যা ওটা তোমাদের রবি ঠাকুরের কথা। সে লিখেছে, শাহজাহান আজ তার তাজমহলকে ছাড়িয়ে গেল। একটা কথা তোমার কবির মাথায় আসেনি যে আমরা তৈরি করি তৈরি জিনিসকে ছাড়িয়ে যাবার জন্যই। বিশ্ব সৃষ্টিতে এইটাকেই কিন্তু বলে এভলিউশন। তোমার রবি ঠাকুরের, অমিতের এই কথন ভঙ্গির মধ্যে কিন্তু একটা শ্লেষ আছে। মেয়েরাও এই কবির ভক্ত হতে পারে, কিন্তু অমিত নয়। তাই অমিত তাকে ডাকে রবি ঠাকুর।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: Ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে
4: শুনছেন radiobanglanet.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবি ঠাকুর এই শ্লেষের সূত্রপাত কিন্তু কল্লোল যুগে। অচিন্ত্য সেনগুপ্তের কবিতায় ছিল, সম্মুখে থাকুন বসে পথ রুদ্ধি রবীন্দ্র ঠাকুর। এই রবীন্দ্র ঠাকুর কলাক্রমে রবি ঠাকুর হয়ে উঠলেন। সুভাষ মুখোপাধ্যায়ের হাংরাস উপন্যাসে আছে, মনে আছে একবার ভুল করার পর নির্ভুলভাবে বুঝে গেলাম যে রবি ঠাকুর বুর্জোয়া, তার লেখার বিরুদ্ধে আমাদের শ্রেণী সংগ্রাম করতে হবে। অর্থাৎ যেটা বলতে চাইছে যে লোকটি আধুনিক মানে অনাধুনিক কবিতা লিখে প্রতিষ্ঠা পেয়েছে, যে লোকটি পথ রোধ করে তরুণদের আটকে রেখে নিজের মহিমা বজায় রেখেছে, যে লোকটি খারাপ অর্থে বুর্জোয়া, তার নাম কিন্তু রবীন্দ্র ঠাকুর, সংক্ষেপে রবি ঠাকুর। রবি ঠাকুরই শ্রেয়। রবীন্দ্র এই যুক্তাক্ষর সমন্বিত নামটি তার উচ্চারণ করা কেন? হতেই পারে যে অচিন্ত্য কুমার কবিতার ছন্দে মাত্রা বজায় রাখতে রবীন্দ্র লিখেছেন, কিন্তু মনে মনে হয়তো তিনি রবি ঠাকুরই বলতে চেয়েছিলেন।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সাধারণ মেয়ে কবিতায় আমরা দেখি যে শরৎচন্দ্রকে শরৎবাবু বলে ডেকেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, তেমনই কিন্তু অনেক লেখকরা রবীন্দ্রনাথ ঠাকুরকে তাদের লেখায় রবিবাবু বলে ডেকেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুগ্ধ পাঠিকা যে এখনকার সময় আছে, সে যদি এখন একটা কবিতা লেখে যেরকম আমি কবিতা পড়া মেয়ে, চিনবে কি আমাকে? তোমার শতবর্ষ আগে লেখা পড়েছি রবিবাবু, আকুল বসন্ত বায়। সাধারণ মেয়ে কবিতায় শরৎচন্দ্রের উপন্যাসের জনপ্রিয়তা নিয়ে কিন্তু তলায় তলায় একটু কৌতুক কিন্তু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শতবর্ষ পরের কাল্পনিক পাঠিকার কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতায় কৌতুক কিন্তু ভরে ঢুকিয়ে দেওয়া যায় আকুল বসন্ত বায় হিসেবে।

0: বিশ্বের বাঙালির অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানে.com 24 ঘন্টা 7 দিন বাংলা গানে বাঙালিয়ানা টানে।
1: রবীন্দ্রসঙ্গীত থেকে বাংলা আধুনিক গান, রেট্রো ম্যাজিক থেকে ফিল্মি চমক, রেডিও বাংলানে.com জড়িয়ে আছে বাংলা গানের প্রতিটি সত্তার সাথে।

বন্ধু, আপনাদের সঙ্গে আড্ডা দিতে আবার ফিরে এলাম আমি আপনার বন্ধু সুস্মিতা নিয়ে প্রবাসী মন অনুষ্ঠান। বন্ধু, হ্যাঁ, ধরে নেওয়া যাক সেই কাল্পনিক পাঠিকার কথা যেটা আমি আপনাদেরকে একটু আগেই বলছিলাম। ধরে নেওয়া যেতে পারে যে এই শতবর্ষ পরের পাঠিকার কোনো পূর্ববর্তী আত্মীয় বা আত্মীয়া শান্তিনিকেতনে কবির প্রতিষ্ঠানে কবির জীবৎকালে পড়েননি, পড়লে তাকে অবধারিতভাবে গুরুদেব বলে সম্বোধন হয়তো করতেন পাঠিকা। কারণ সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে তাদের পারিবারিক স্মৃতিকথনে রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে গুরুদেব এই সম্বোধনটা কিন্তু প্রতিষ্ঠা করা হয়েছিল। কোনো একজনের গুরুদেব মানে পরিবারের পরবর্তী সকলেরই গুরুদেব। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের সমকালে যারা গুরুদেব এই সম্বোধন একটু এড়িয়ে চলতে চাইতেন, তারা কিন্তু বেছে নিয়েছিলেন কবি বলে এই ডাক, একটু পরোক্ষ শ্রদ্ধাসূচক। তার অনুপস্থিতি আমরা দেখি যে এই কবি বলেই কিন্তু অনেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্বোধন করেছিলেন সেই সময়।

0: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।
1: মঞ্চ জুড়ে সবাই বসেছিল, উজ্জ্বল জ্যোতিষ্ক মণ্ডলী। ক্যামেরা সুধার দিকে ঘুরতেই সে অস্ফুটে জিজ্ঞাসা করলে, ও কখন জাগবে? রাজা নিজে এসে ওকে ডাকবেন। কেউ সে কথা বুঝিয়ে বলে দেবার আগেই নন্দিনী হেসে উঠল। আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। সঞ্চালক জানতে চাইছিলেন হরতনির বক্তব্য। সে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল,
2: বলো গে, আমি হারিয়ে গেছি।
1: 25শে বৈশাখের টক শো, সবাই আশা করেছিল আজ কিছু একটা হবে, হয় অমলের ঘুম ভাঙবে, নয় তো রঞ্জন আসবে, নয় তাসের দেশ কাঁপিয়ে চিৎকার উঠবে, জয় ইচ্ছের জয়। কিন্তু তেমন কিছু হয়নি। স্টেজের এক পাশে অন্ধকার কোণটায় দাঁড়িয়ে রানী সুদর্শনা তাই হতাশ্বরে বললেন, এ ঘরে কি একদিনও আলো জ্বলবে না? পিছনের স্ক্রিনে তখন দেখা যাচ্ছিল সারা পৃথিবীর উপগ্রহ চিত্র। তা দেখে একটা ছোট মেয়ে শিউরে উঠল, এত রক্ত কেন, এত রক্ত! এলা চিৎকার ভেসে এলো উল্টো দিক থেকে, মারো, আমাকে মারো, মারো, মারো! ওদের সবাইকে শান্ত করতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন সঞ্চালক। তখনই সেই মানুষটি এসে পৌঁছলেন সভাকক্ষে, উঠে দাঁড়ালো সবাই, কানাকানি হতে লাগলো, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! এ তো আগমন নয়, এ যে আবির্ভাব! রাশি রাশি গোলাপের অভ্যর্থনা আর তুমুল হর্ষধ্বনিকে উপেক্ষা করে ধীর পায়ে তিনি এগিয়ে গেলেন মঞ্চের সিঁড়িতে বসে থাকা চণ্ডালিকা মেয়েটির কাছে। স্মিত মুখে বললেন, চলো দাও আমায়, চলো দাও। আর সেই মুহূর্তেই রথের চাকা নড়ে উঠল। খবরেরও মুক্তধারার বাঁধ ভেঙেছেন যুবরাজ। ক্যামেলিয়া ফুটে উঠল সাঁওতাল পরগনার টবে আর আদিবাসী কন্যার খোঁপায়। দর্ভকল্লি থেকে রঙিন নিশান উড়িয়ে শুরু হলো জয়যাত্রা। কেঁপে উঠল টকশোয়ের মঞ্চ। সিঁড়ি বেয়ে একে একে নেমে এলো সুধা, নন্দিনী, হরতনী, সুদর্শনা। দর্শক আসন থেকে উঠে সাড় বেঁধে দাঁড়িয়ে গেল চন্দরা, মালতী, মৃণাল। সবাই একসঙ্গে

হ্যাঁ বন্ধু, প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি, আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের নাটকে বয়স্ক, হাসি খুশি, মাই ডিয়ার টাইপের মানুষদেরকে কিন্তু ঠাকুরদা বা দাদা ঠাকুর বলা হতো। অচলায়তন নাটকে গুরু তো আরেক রূপ ভাবে দাদা ঠাকুর। অচলায়তনের নাট্য রূপান্তর গুরু, সেখানে গুরু বালকদের বলছেন যে আমি তোমাদের সঙ্গে খেলবো। আর ঠাকুরদা, ঋণ শোধ, এখানে কিন্তু বালকেরা তাকে সবাই দলে টানতে চায়। তবে শতবর্ষ পরের পাঠক বা পাঠিকা তাকে ঠাকুরদা বা দাদা ঠাকুর বলছেন, এটা কেমন কেমন যেন লাগবে। শরৎচন্দ্রকে অনেকেই ব্যক্তিগত স্তরে কিন্তু দাদা বলতেন। শরৎচন্দ্র তাদের যেভাবে আশ্রয় প্রশ্রয় দিতেন, সেই আশ্রয় প্রশ্রয়ের সূত্রেই ব্যক্তিগত স্তরে স্বতঃস্ফূর্ত হয়েছিল এই দাদা সম্বোধন। তার সঙ্গে হাল আমলের তরুণ কবিদের অগ্রজ কবিদের নামের সঙ্গে কিন্তু দাদা লাগিয়ে ডাকার যোগ নেই, তাই রবিদা নামটা হয়তো চলবে না।

0: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।
1: আমি অন্তঃপুরের মেয়ে, চিনবে না আমাকে? তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশের মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেষারেষি, দেখলেন তুমি মহোদয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই জেনে পুলক লাগতো আমার দেখে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতো এমন আছে হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার, তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিরকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে এমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও আছে সে দেশে, এত তাদের ঠেলা ঠেলে ভিড়, আর তারা কি সবাই অসামান্য? এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে, লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, বাঙালি কবির কবিতা কলাইন দিয়েছে তুলে, সেই যেখানে উৎপসে উঠছে সমুদ্র থেকে। তারপরে বালির পরে বসল পাশাপাশি, সামনে দুলছে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালো। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন পরে যাবে চলে, ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ, মূল্যহীন। কথা বলবার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে নরেশ লিখেছে কথাগুলি যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ, একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণই রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুলচন্দন পড়ুক তোমার কলমের মুখে, তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই। এমন অনেক মালতী আছে বাংলাদেশে, তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কি করে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনই মহিষী, তুমি হয়তো ওকে নিয়ে যাবে ত্যাগের পথে, দুঃখের চরমে শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে অসম্ভব বর মাগি সে বর আমি পাব না, কিন্তু পায় যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, আদরে থাক আপন উপাসিকা মণ্ডলীতে, ইতিমধ্যে মালতে পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের 1 আঁচড়ে, কিন্তু ওইখানেই যদি থামো তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নাও বিধাতার মতো, মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে, জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ববিজয়ী জাদু আছে ধরা পড়ুক তার রহস্য, মূর্হের দেশে নয়, যে দেশে আছে সমজদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা ডাকা হোক না, বড় বড় নামজাদার সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটুবাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পালের নৌকো, ওর চোখ দেখে ওরা করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ আর উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। এইখানে জনান্তিকে বলে রাখি, সৃষ্টিকর্তার প্রসাদ সত্যই আছে আমার চোখে, বলতে হলো নিজের মুখেই, এখনো কোনো ইউরোপীয় অশোককে সাক্ষাৎ ঘটেনি কপালে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সে অসামান্য মেয়ের দল, আর তারপরে তারপরে আমার নোটে শাকটি মুড়ল, স্বপ্ন আমার ফুরল, হায় রে সামান্য মেয়ে, হায় রে বিধাতার শক্তির।
2: প্রবাসী মন অনুষ্ঠানে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে ঠাকুরদা বা দাদা ঠাকুর ডাকটি শহুরে পাঠক পাঠিকাদের ঠোঁটে বেমানান লাগলেও খেটে খাওয়া মানুষদের মুখে কিন্তু বেমানান একদমই লাগবে না। মনে রাখতে হবে যে দাদা ঠাকুর ঠাকুরদা কল্প চরিত্রগুলির আরেকটি ভূমিকাও ছিল সেই সময়। তারা বিশেষ এক অদলীয় সামাজিক রাজনীতিতে বিশ্বাসী ছিলেন। যে রবি ঠাকুর বর্জোয়া কবি বলে একদা নির্ধারিত হয়েছিলেন ও শ্রেণী সংগ্রামের লক্ষ্যে বলে বিবেচিত হয়েছিলেন, সেই রবি ঠাকুর পল্লী পুনর্গঠনের জন্য কম ভাবেননি, কম কাজ করেননি। তাই অন্য এক আলৌকিক দৃশ্যের কথা ভাবতে ইচ্ছে করে অনেকটা সময়। ধরা যাক যে বীরভূমের কোনো গ্রামে উপস্থিত রবি ঠাকুর, বৃদ্ধ প্রফুল্ল মানুষটি তাকে দাদা ঠাকুর বা ঠাকুরদা বলে সম্বোধন করছে সেখানকার গ্রামবাসীরা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: বাঙালির আড্ডা মানেই কি শুধুই গল্প নাকি মনের জানলা খুলে দেওয়ার এক অদ্ভুত জাদু? রাজনীতি থেকে সিনেমা, ব্যবসা বাণিজ্য থেকে রোজকার জীবন, আড্ডার মেজাজে সব খবর এবার আপনার হাতের মুঠোয়। হেডলাইন্স কলকাতা নিয়ে এলো এক জমজমাট নতুন সফর কথায় কথায়, ইন অ্যাসোসিয়েশন উইথ রেডিও বাংলা নেট ডট কম। বাঙালির গান, বাঙালির প্রাণ, কথার ফাঁকে, চলার ফাঁকে চলতে থাকুক কথায় কথায়।
1: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
2: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

প্রবাসী মন অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে আছি আমি আপনার বন্ধু সুস্মিতা। বন্ধু রবীন্দ্রনাথ ঠাকুরকে যেই নামেই ডাকা হোক না কেন, একটা কথা মাথায় রাখতে হবে যে রবীন্দ্রনাথ ঠাকুরের নামের সঙ্গে কিন্তু জুড়ে রয়েছে বাঙালির এক অমোঘ ভালোবাসা। আজও কিন্তু তিনি তার লেখা, গান ও কবিতার মধ্যে দিয়ে বেঁচে আছেন আমাদের সকলের মধ্যেই। আর তার লেখা ইংরেজি, ডাচ, জার্মান, স্প্যানিশ সহ বেশ কিছু ইউরোপীয় ভাষায় অনুদিত হয়েছে। এছাড়া উনি কিন্তু বিভিন্ন রকমের মানুষকে, কবি, সাহিত্যিক যারা বিদেশি তাদেরকেও কিন্তু অনুপ্রাণিত করেছেন, আর সেই জন্য তার প্রতি শ্রদ্ধা আমাদের সকলের মন থেকে সবসময় থাকবে।